শ্রোতাবন্ধু, বর্তমান নজর পাকিবা স্থানীয় খবর ও স্থানীয় পাণিপাগ উপরে। গণেশ চতুর্থী ও পশ্চিম ওড়িশার গণপর্ব নুয়াখাই সকাশে স্থানীয় ভবানীপাটনা সহর উৎসব মুখরিত। আসন্তা সেপ্টেম্বর 11-17 তারিখ পর্যন্ত আয়োজিত হওয়াকু থিবা প্রসিদ্ধ আন্তর্জাতীয় যুব মহোৎসব 2026 ভারতর প্রতিনিধিত্ব করবে শুভলক্ষ্মী দাস। এই বিশাল যুব সমাবেশে 191টি দেশের প্রায় 10,000 যুব প্রতিনিধি যোগ দেবার কার্যক্রম রয়েছে। এ খবর পাইবা ক্ষণে দাসক পরিবার এবং কলাহান্ডি জেলা সারা এক আনন্দর লহরী খেলি যাইছে। আজির পানিপাগ। আজি স্থানীয় ভবানীপাটনায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন রহিব, হালকা বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। অপরাহ্ন সময়ে বজ্রপাত সহ বর্ষা কিংবা ঘড়ঘড়িয়া বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। আজ স্থানীয় পানিপাগ বিভাগ অনুসারে সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস থাকবে, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস রহিব বলে আশঙ্কা করা যাচ্ছে।

শ্রোতা বন্ধু আপনার শুনেছেন কেতোটি হিন্দি কথাচিত্রর গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। এথর শিল্পী হলে লতা মঙ্গেশকর, গীত এবং সঙ্গীত রবীন্দ্র জৈন, কথাচিত্র রাম তিরি গঙ্গা মিলি।

প্রচার কল সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গীত গীতিকার মানে দিলে ভক্ত কবি মধুসূদন রাও, শিবব্রত দাস এবং বীরকিশোর দাস। আকাশবাণী ভবানীপাটনা।

প্রচার গুরু শিল্পী লতা মঙ্গেশকর গাইবা কতটি হিন্দি ভক্তি গীত আকাশবাণী ভবানী পাটনা পরবর্তী কার্যক্রম রিলে করে শুণাছু আকাশবাণী দিল্লি কিছুক্ষণ মধ্যে।

0: প্রভু দুঃখ বিত দেল।
1: এ গীতা তো মোর, এটিকে কেমিতি আসিলা? কি গাউছি এত সুন্দর স্বরের? হ্যাঁ, বোধে রেডিওর শুনে শুনে মনে রকিথিবে। হলে এই গীতা তো মু রেডিওরে দেইতিবার মোর কাই মনে পড়ুনি। দেইথিবে নিশ্চয়, নহলে আজ্ঞা টিকে শুনিবে। এ গীতটি বহুত ভালো লাগিলা, ধন্যবাদ।
0: আপন
1: মু গতকালি বৃদ্ধাশ্রমকু আসিছি।
0: ও সতে? এইটি তাহলে আউ জনে সাঙ্গ মিলিগলে আমকু।
1: সাঙ্গ মশাণী কু লম্বি যাওতুবা রাস্তারে পাদ তাপি তাপি অসহায়ভাবে চালু যাওতলা বেড়ে সাঙ্গর কোন কিছু অর্থ আছে? না আশ্বাসন, না প্রবোধন, না সহচর্য, না মেলাপ। আচ্ছা, আপনি এটি কেবুঠু আছন্তি?
0: দুই বর্ষ ন মাস তিনি দিন আজি।
1: আরে এমিতি টিকি নিখি কোন কোন ছন্তি?
0: গণুনি, গণি হে যাউচি। আউ কেতে দিন গণিলা পরে জমন হব কে জানি।
1: আপনকর ঘর
0: এই বৃদ্ধাশ্রম?
1: না আগর তো পুড়ি।
0: হ্যাঁ, আপনক ভড়ি মোর বি গোটে। আচ্ছা আপন কহন্তু না, আপনকর ঘর পরিবার পুয় ঝিও কইবাক তো ইচ্ছা হুয়ে নিজর সুন্দর অতীত বিষয়ে গপি চালন্তি, নিজ মন ভিতর সব উগালি দিয়ন্তি, হেলে সবু ঠিক কোন উগালি হুয়ে?
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কহন্তু দি থাও। এমিতি বি গুটে অচিন্না অজনা নোয়া
0: চিহ্না অচিন্নারে কিছু নাই যে, আপন নিজ বিষয়ে কিছু কইলেনি।
1: নিজর পরি কিছু অছি বা থিলা এমিতি আউ মোর বিশ্বাস নাই। মতে লাগুছি সবু মিছ, খন্ডিয়া ভূত ভিতরে অস্ত ব্যস্ত ঘুরি বুলুথুবা কাগজ টুকুরা পরি মোর জীবন।
0: হ্যাঁ তো, বর্তমান হি সত।
1: স্মৃতি মানে মতে কঙ্কড়া পিছা ভলি দন্তি চলিচন্তি মোর মন মগজকু, অতীতকু মোর টুকুরা টুকুরা করে ফিঙ্গি দৌছন্তি নর্দমারে। আত্মীয় মানে মনে হেউছন্তি জনে জনে আততাই, সবু সবু মতে লাগুছি ছলো না ছলো না ছলো না।
0: প্রত্যাশা প্রত্যাশা নথিলে কাহিকি এমিতি লাগিব যে? আমি সবু আশা করি বসু বলি দুঃখ পাও, মোর মোর ভাবি বসু বলি
1: ন ভাবি কি বাট কাহি যে? নিজের সমস্ত শক্তি সামর্থ্য প্রতিপত্তি আবেগ স্নেহ প্রেম যেটি অজাড়ি দেবে তাকে যদি মোর বলে ভাবিবে নি, তাটু কোন কিছু আশা করিবে নি?
0: হ্যাঁ যে। আচ্ছা মু এটি আপনাকে কোন বলে ডাকিবে? আপনক না
1: না না, মো না সুদর্শন।
0: এঠিকা না তো?
1: হ্যাঁ
0: জানি, এটি সমস্তকু গোটে নয়া জীবন বঞ্চিবাকু পড়ে, অতীতকু ডস্টবিনে ফিঙ্গি দেবাকু হুয়ে, নিজর না পরিচয় বি আউ আউ গোটে নয়া নাঁরে পরিচিত হেবাকু হুয়ে।
1: হ্যাঁ হো ভালো বি, কাহিঁ সে অতীতকু নেই অযথারে, এমিতি বি সে কো অজাগা গা দেখি হবনি কি?
0: দেখেই বি হবনি, যাহা বি হো আপন কিন্তু খুব মেলাপি, আপনার আপনার লাগুছন্তি।
1: না না মু নহ, আপন আপনক কণ্ঠস্বর মতে এটিকে টানি আইলা। আচ্ছা এ গীতটি কোঠ পাইলে আপন নিজে লিখিছন্তি?
0: না না মু লিখি জানেনি, হেলে এই গীতটি মোর জনে আত্মীয় লোকর থিলা, সম্পর্ক নহে কিন্তু খুব অন্তরঙ্গ।
1: তাঙ্কর নাম জানিপারে কি?
0: হ্যাঁ, জীবনানন্দ দাস।
1: ভেটিছন্তি কেবে?
0: না কেবে ভেটিনি, কিন্তু ভেটি নথিলে বি ভালোভাবে জানিছি, সে 30-40 বর্ষ তলর কথা। অনেক চিঠি লিখিছি তাঙ্কু, সে বি মতে লিখিছন্তি, তাঙ্কর সবু গীত বি গাইছি।

0: খুঁজু নিরন্তর আপনা তো পর এঠি পর আপনার আপনা তো পর এঠি পর আপনার আজি আজি এতি থাকো চলতু যা
1: টিকে শুনিবে সুলেখা দেবী এই গীত গীত জীবনানন্দ দাসঙ্কর মু আগর শুনিছি
0: আপন জানিছতে তাঙ্কু
1: হ্যাঁ সেমিতি আচ্ছা খারাপ ভাবিবেনি যদি কহিবি
0: কহতু
1: মুবি কেবে কিমিতি গীত লেখে ইচ্ছা হেউচি আপন গায়কি মতে টিকে শুনান্তে
0: হ্যাঁ নিশ্চয় যে এবে চালো তো সুদর্শন বাবু লাফিং গ্লাস হসিবে জোর হসিবে এমিতি হসিবে যে দুঃখ সব আপে আপে পানি ছিয়া হইযিব চলন্তু
1: হ্যাঁ যিবা নিশ্চয় আউ তো দশ মিনিট অছি আচ্ছা সুলেখা দেবী আপন রেডিওরে সরস্বতী ত্রিপাঠীঙ্ক গীত শুনিছন্তি না আপনক কণ্ঠস্বর মতো ঠিক সেমিতি লাগে

0: আচ্ছা আজি মোর গীতটে দেবি গাইবে আপন সুলেখা দেবি নিশ্চয় গাইবে।
1: সরস্বতী তু এবে বি বঞ্চিছু রে, যেতে লুচিবার চেষ্টা কলে বি তু দিশি যাচ্ছু। কেমিতি কহিবি এই শেষ জীবনর অতিথি মানুষ যে এই সুলেখা হি সেই অভাগিনী সরস্বতী? কেমিতি কহিবি মো অধ্যাপক পদ্মনাভ ত্রিপাঠীঙ্ক পত্নী, বিশিষ্ট ডাক্তার সম্বিত ত্রিপাঠীর মা, গোটিয়ে বলে ডাক্তার পুয়ের মা, অচলাচল সম্পত্তি চারি চারিটা প্লাট ভিতরে মুন্ড কুঞ্জিবা ছোট বখরাটে পাই নথিবা, দি মুঠা ভাত কি রুটি পটে বদলরে বহুঠু বিধা কইঠা খাইথিবা, স্নেহ আদর খোঁজিবাকু যাই ঘৃণা উপেক্ষা পাইথিবা সরস্বতী বলি। হে ভগবান, ছি, আজি ভলি দিনরে পুয়ার নিন্দা, আজি পরা মো সম্বিতর জন্মদিন। সম্বিত, মোর আয়ুষ তোতে লাগুরে ধন সুখরে থা, তোর মুন্ডরে হাত টেকে দেই পারিলিনি বলি আজি বঞ্চিকি বি মরে যাইছি রে সুনা। মু জানিছি ধন, তু কোন মতে ঘর তড়ি দিও পরিস্থিতি সিনা। সম্বিত, মো ধন কোটিয়ে আয়ুষ তোতে মেলু রে বাপু।
0: আরে সুরেখা দেবী, আপন কান্দুছন্তি কাহিকি কান্দুছন্তি? আমার সমস্তঙ্কর তো সেমিতি অবস্থা, অতীতর ক্ষতকু মনে পকাইলে তো এটি নিয়মিত ক্রাইম ক্লাস হব, সমস্তে কান্দিবা।
1: সুদর্শন বাবু, ইচ্ছা হচ্ছে আজি জোরে কান্দন্তি, হৃদয় ফটেইকি কান্দন্তি।
0: কাহিকি, কোন হেলা যে আপনকর?
1: কিছু নাই, সেমিতি হি ইচ্ছা হচ্ছে, মানুষ কেতে লোভী না, সন্তুষ্ট হবা তা জাত করে নাহি।
0: সুলেখা দেবী, কথাটি পচারিবি?
1: পচারন্তু, এটি তো সমস্তে আপনার, তথাপি আপন কে জানি কাহিকি খুব আপনার লাগন্তি, পচারন্তু।
0: আপনক অতীত বিষয়ে জানিবাকু মোর ইচ্ছা হেউচি, স্বামী পুত্র কন্যা ঘর গাঁ এসব।
1: প্লিজ প্লিজ সুদর্শন বাবু, প্লিজ পচারন্তুনি, কেমিতি কহিবি কেউ জিভরে মা হইকি নিজ পুয়ার প্রতিষ্ঠার অন্তরায় হবি, কেউ মুহরে মোর বংশ বুনিয়াদকু পদারে পকাইবে, আপন সুদর্শনর খোলপা ভিতরে কাহার আত্মাকে লুচাই রখিছন্তি কোন কহিপারিবে? পুয়ো বহু যেতে অনাদর কলে হেলে আমি কোন তাঙ্কর অনিষ্ট ভাবি পারিবা কি সুদর্শন বাবু?
0: নাই যে, ছাড়ন্তু, আপনক গীত কথা কহন্তু, জীবনানন্দ দাসঙ্কর কথা, মতে তাঙ্কর গীতগুড়িক বেশ ভালো লাগে, তাঙ্ক গীত পাখরে মোর গীত তুচ্ছ মনে হুয়ে।
1: না থাও, সে সব উখারি আউ ক্ষতাক্ত হবাকু চাহুনি মু।
0: ঠিক আছে, মো লেখা গীতটে গাই দেবে? অবশ্য এতে দুঃখ ভিতরে অছন্তি গীত দেবাকু মতে ভালো লাগুদি, তথাপি ইচ্ছা হেউচি গীত পদক শুণন্তি, আউ শুণু শুণু মোর প্রাণবায়ু।
1: আরে এ কোন কহুচন্তি, দিয়ন্তু দিয়ন্তু গাইবি, কাহিকি গাইবিনি, গীত টিকে গাই জানিছি বলে কি তো লুহপি ওঠরে হস টিকে বুড়ি পারুছি, দিয়ন্তু
0: এ গীত নিয়ন্তু।
1: পারুনি তোমাকু কহি ন কহি পারুনি রহি, এ গীতটি আপন লিখিছন্তি?
0: হ্যাঁ
1: আপন?
0: হ্যাঁ,
1: বহুত ভালো হইছি,
0: গাউছি

0: Philippines, and Burundi. Crown Prince of Abu Dhabi, Prime Ministers of Malaysia and Ethiopia are scheduled to land in New Delhi tomorrow. The BRICS Summit 2026 will get underway on Saturday with a closed session for BRICS member countries on inclusive global governance and strengthening multilateralism. Prime Minister Modi today spoke to German Chancellor Friedrich Merz. In a social media post, the Prime Minister said as India and Germany celebrate 75 years of their diplomatic relations, both the countries reaffirmed their commitment to further strengthen strategic partnership across trade and investment, defence, clean energy, advanced technologies and talent mobility. Union Home Minister Amit Shah today met eminent philanthropist Prince Rahim Aga Khan V in New Delhi. They discussed strengthening cooperation in social development, irrigation, cooperatives, natural farming, including millets and solar energy. In a social media post, Mr. Shah said India cherishes its bond with the Aga Khan Development Network, tied by a shared commitment to human development. The minister also reaffirmed shared commitment to advancing these partnerships for sustainable development and the greater good of humanity. In hockey, the Indian women's team stormed into the semi-finals of the Junior Asia Cup with a ruthless 19-0 demolition of Pakistan in quarter-final at Mochi in China today. And that's the end of this news bulletin.
1: এইটি আপনার আসন্তকালি আমার প্রথম অধিবেশন প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্ক সূচনা দেছু আসন্তকালি শুক্রবার সকাল 6:10 প্রচার করব ভক্তি গীতর কার্যক্রম বন্দনা কার্যক্রম চেতন চিন্তন শুনবে সকাল 6:30 অধিপতি জগন্নাথ দাস বিরচিত পবিত্র শ্রীমদ ভাগবত শুনবে সকাল 6:35 স্বচ্ছ জীবন 7:25 পবিত্র শ্রীরামচরিত মানস প্রচার করব সকাল 7:30 চাচর কথা 7:40 7:45 ধারাবাহিক নাটক আজ্ঞা বড় অসুবিধা হচ্ছে 8:30 প্রায়োজিত কার্যক্রম উদ্যোগ ও প্রোৎসাহন রেলগে শুনবু আকাশবাণী কটক কেন্দ্র সঙ্গীত লহরে সকাল 8:35 কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেশ বিলাসের সঙ্গীতাত্মক পরিবেশন শুনবে সকাল 8:45 সকাল 9:00 হিন্দি কথাচিত্রর গীত সকাল 9:30 ওড়িয়া কথাচিত্রর গীত প্রচার করবে আমার বিশেষ কার্যক্রম খোলা ঝরকা সকাল 10:10 এই আসন্তকালি আমার প্রথম অধিবেশনের কার্যক্রম সম্পর্ক সূচনা আকাশবাণী ভবানী পাটনা এসহ শেষ করছু আজ অধিবেশন পুঁথরে আপনার ভেটবু আসন্তকালি সকাল 5:55 শ্রোতা বন্ধু আজ বিদায় দিও শুভরাত্র জয় হিন্দ।